0: দাই বেড্ডা ভোক লাগতা খাজা বাকি নাই। এ কাকি ফে আইল বাটে, রাম রাম কাকি।
1: রাম রাম হো নানি, মজা বাটো আইসন লি ছাইটা ভারে হো সে আকল বাজে। আপ হলি ভাস কর দিয়ে পড়ল হই, সময় মো ভাস কর দিল সে আপন জিম্মেওয়ারি ফে ওরে না, আর জনক বাট ফে শুনানি পড়না।
2: আ দিদি ফে উ বেলা আপন কটরা পহনা ইচ্ছা রহ, ছুট্টি মো ভাস কর দেখ মুয়া দাই বাবা করল গলতি জস্ত, ফের ফের ডোরে নি চহু দিদি, মই চাই ই বাল বিবাহ করন নি চহু, ই বাল বিবাহ নি করন দিদি।
3: শারীরিক ও মানসিক রূপম সক্ষম নই হোক কিশোরাবস্থা মো যো ছাইক ভাস কই দেনা সে ডাই ও বচ্চা দুনুকে স্বাস্থ্য খতরা মো পড় স্যাকর, উ হিংসা কে শিকার বন স্যাকর, উহি হ বিদ্যালয় ছাড় পড়না বাধ্যতা হই সেখিস, উ রোজগার ফে নই পাই, ও গরিবী মো বাঁচ বাধ্য হই পড়থিন। নেপাল কে কানুন অনুসার 20 বর্ষ নই পুকে ভাস করাই নই হই, অসিন করাইল সে 3 বর্ষ সম কৈদ ও 30,000 রুপয়া সম জরিবানা হই স্যাকর, ও অসিন ভাস কানুনী মান্যতা।
1: টিকাপুর নগরপালিকা ওড়া নম্বর 300 দেগিলক জনহিত মা জারি সন্দেশ। সূচনা সূচনা সূচনা, এই ভাদ্র 29 গতি দেখি অসোজ 8 গতি সম্ম গণেশ উৎসব 2083 হুনে ভয়েকোলে সম্পূর্ণ টিকাপুরবাসী আমা বুয়া দাজুভাই তথা দিদি বহিনীহরুলাই উপস্থিতিকো লাগি হার্দিক অনুরোধ গর্দছৌ। কার্যক্রম হুনে মিতি এই ভাদ্র 29 গতে, সময় দিবস 3 বজে, স্থান সামুদায়িক FM চোক টিকাপুর 1 কৈলালী, আয়োজক টিকাপুর সেবা সমিতি টিকাপুর।
4: ওই বৈনি, ঘরমা বট্টিকো সামান চাইয়েকো থিও, কাহাঁবাট কিন্নে হোলা?
5: কিনা টাড়া জানু দিদি, জমারা পারি পেট্রোল পম্প অগাড়ি নিউ ওম বিজুলি ভণ্ডার সপ্লায় ছ নে, তেহা ঘর তথা পসরকা লাগি চাইনে বিভিন্ন বিদ্যুতীয় সামানহরু পাইছন।
4: এ হো র, তেহা কস্তো কস্তো সামান পাইছন?
5: তেহা তো হাউস ওয়াইরিং সম্বন্ধী সম্পূর্ণ সামানহরু, বিভিন্ন ব্রান্ডকা তার, এসি, পঙ্খা, হিটর, গিজর, মোটর তথা হাউস ওয়াইরিং সম্বন্ধী পাইনে একমাত্র নিউ ওম বিজুলি ভণ্ডার ছ নে।
4: তেসো ভয়ে অব বিজুলিকা সামান কিন্ন অন্ত কতাই জানাই পরে না?
5: হো নি, তপাইলাই পনি ঘর কার্যালয় বা পসলকা লাগি বিজুলিকা সামান চাইয়েকো ছ, ছ ভনে আজই আউনুহোস।
4: নিউ ওম বিজুলি ভণ্ডার সাপ্লায়ার্স, জমরাপারি পেট্রোল পম্প অগাড়ি, সঞ্চালক রাম বাহাদুর চন্দ, সম্পর্ক নম্বর 98 48 59 67 33 র 98 51 18 82 46।